Oya nsenchani nyankopone. Hey nsenchani oya wa David numbrem. Di oya wa Jonah numbrem no. Ah oda so ye wa yabra bomu ene dey. Message on nsenchani ene dey. Ti wa ngwa juma ene dey. Ah